কছু এল না গায়ো আই তালব গোপাল রায় কে মায়া মন্দর ছোড় চলেও কহত কবীর সুনহর সন্ত আন তন কছু এল না গায়ো আই তলব গোপাল রায় কী।